आ कहीं दूर चले जाएं हम, वॉस आउट द फिल्म लावारिस। En uit de film Bharat is het volgende liedje in het programma Geeton Keleher. Gezongen door Abhijit Srivastav. Ishke Dik Chachni!